0: ভারতরত্ন ডক্টর ভূপেন হাজরিকার জন্ম শতবর্ষ উপলক্ষে ভূপেন হাজরিকা সাংস্কৃতিক ন্যাসর উদ্যোগত অহা 5 সেপ্টেম্বরত দিনের 10 বজার সদৌসম ভিত্তিক ভূপেন্দ্র সংগীত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
1: শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রর ডক্টর বাণীকান্ত কাকতি প্রেক্ষাগৃহত অনুষ্ঠিত হবলগিয়া এই প্রতিযোগিতাত একাদশ শ্রেণীর স্নাতকোত্তর পর্যায়লৈ ভাগ লোব পারিব।
0: প্রথম, দ্বিতীয় আর তৃতীয় স্থান লাভ করা প্রতিযোগী ক্রমে 25,000, 15,000 আর 10,000 টাকার পুরস্কৃত করা হব। লগতে থাকিব বিচারকর বিশেষ বঁটা।
1: হিন্দুস্তান রেকর্ডর তরফর প্রথম স্থান পাওয়া প্রতিযোগীগীর কণ্ঠত এটি গীত বাণীবদ্ধ করা হব।
0: যোগাযোগের ফোন নম্বর দুটি হল
2: 9475190945 আর 7575। কাহিনী পড়ি আপনি নিশ্চয় ভাল পায়, উপন্যাস বা গল্পর প্রতি আপনার নিশ্চয় আগ্রহ আছে। বিবিধ ভারতী গুৱাহাটীয়ে আপনার বাবে লৈ আহিছে উপন্যাস পাঠৰ এটি মনোরম অনুষ্ঠান। প্রতি পুৱা 9 বজাত এতিয়াৰ পৰা শুনিবলৈ পাব ধারাবাহিক উপন্যাস পাঠৰ অনুষ্ঠান। ধারাবাহিক উপন্যাস পাঠ বিবিধ ভারতী গুৱাহাটীত প্রতি পুৱা 9 বজাত FM-ৰ 100.8 MHz। বিবিধ ভারতী গুৱাহাটীৰ বিভিন্ন অনুষ্ঠানত ভাগ লবলৈ আপুনি আমালৈ হোৱাটছএপত মেসেজ কৰিব পাৰে। আমাৰ নম্বৰ হৈছে 6003166944। পুৱা প্ৰচাৰিত ফোন ইন অনুৰোধৰ গীতৰ অনুষ্ঠান সুৰধ্বনি আৰু সন্ধিয়া প্ৰচাৰিত সান্ধ্য আলাপ অনুষ্ঠানটিলৈ আলোচিত বিষয় সম্পৰ্কত আপোনাৰ মতামত আদি প্ৰেৰণ কৰিবলৈ আপুনি আমাৰ হোৱাটছএপ নম্বৰটি আজিয়েই টুকি থওক। আমাৰ নম্বৰ হৈছে 6003166944। আপোনাৰ সৈতে আমাৰ যোগাযোগৰ এক নতুন মাধ্যম হৈছে হোৱাটছএপ মেছেজ। আমাৰ নম্বৰ 6003166944।
3: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু।

শিল্পীজনার জীবন দোতারার বাজনা স্তব্ধ হল, কিন্তু তেখেতর হাতর পরশত প্রাণ পায় উঠা ফুরিয়া দোতারার মীর মার নগুল। এইগৰাকী শিল্পীর ফুরিয়া দোতারার সুর অসমর আকাশে বতাহে আজিও ভাহি আছে। লোকজীবনক ভালপোয়া, লোক কৃষ্টি সংস্কৃতিক ভালপোয়া অসমর প্রতিজন লোকর হৃদয়ত জিয়াই থাকিব লোকগীত মধুকর যোগেশ ভরালী।

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পড়া জ্যেষ্ঠ নাগরিক সকলের বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450ত।
2: এপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।
3: আর্থিক জরুরীকালীন পরিস্থিতি এনে সময়ত লওয়া একটা বুদ্ধিমানের সিদ্ধান্ত আপনার যিকোনো অসুবিধা সহজেই অতিক্রম করাত সহায় করে।
4: তেওঁলোকৰ বাবে মন্নাপুরম ফাইনান্সিয়েল আহিছে ইজি EMI গোল্ড লোন স্কিম। আপুনি মাহেকীয়া কিস্তিৰ জৰিয়তে সুদ পৰিশোধ কৰিব পাৰে। ইয়াৰ ফলত আপোনাৰ বিত্তীয় পৰিকল্পনা আৰু অধিক স্মার্ট হৈ পৰিব।
3: অধিক জানিবৰ বাবে আপোনাৰ নিকটৱৰ্তী মন্নাপুরম ফাইনান্সৰ শাখাত যোগাযোগ কৰক বা আমাৰ টোল ফ্ৰী নম্বৰ 1800-420-2233 কল কৰক।
5: গীতিমালিকা শুনিছে আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহুৰ পৰা। এইবাৰ শুনো আহক মধুমিতা বৰা ভট্টাচাৰ্যৰ কণ্ঠৰে এটি গীত। গীতটি লিখিছে হীৰেণ গোস্বামীয়ে, প্ৰযোজনা কৰিছে অনুপম চৌধুৰীয়ে।

0: ভারতরত্ন ডক্টর ভূপেন হাজরিকার জন্ম শতবর্ষ উপলক্ষে ভূপেন হাজরিকা সাংস্কৃতিক ন্যাসর উদ্যোগত অহা 5 সেপ্টেম্বরত দিনের 10 বজার সদৌসম ভিত্তিক ভূপেন্দ্র সংগীত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
1: শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রর ডক্টর বাণীকান্ত কাকতি প্রেক্ষাগৃহত অনুষ্ঠিত হবলগিয়া এই প্রতিযোগিতাত একাদশ শ্রেণীর স্নাতকোত্তর পর্যায়লৈ ভাগ লোব পারিব।
0: প্রথম, দ্বিতীয় আর তৃতীয় স্থান লাভ করা প্রতিযোগী ক্রমে 25,000, 15,000 আর 10,000 টাকার পুরস্কৃত করা হব। লগতে থাকিব বিচারকর বিশেষ বঁটা।
1: হিন্দুস্তান রেকর্ডর তরফর প্রথম স্থান পাওয়া প্রতিযোগীগীর কণ্ঠত এটি গীত বাণীবদ্ধ করা হব।
0: যোগাযোগের ফোন নম্বর দুটি হল
2: 9435 1109 45 আর 7575 9004 6 0 6।
3: হ্যালো
4: হ্যালো
3: হ্যালো নমস্কার, মই হিতেশ্বর লহকর।
4: লহকর ডাঙরিয়া কেনে আছে?
3: মই ভালে আছো দিয়ক। আর রিটায়ার মানুহ আর আছো দিয়ক সাবধানে।
4: রিটায়ারমেন্ট মানে বাৰু শেষ নহয়, এটা দ্বিতীয় ইনিংস বুলি সকলোৱে কয়। হয় হয়, ৰেডিঅ'ৰ পৰা আপুনি ৰিটায়াৰমেণ্ট কেতিয়াও নাপায়।
3: একদম মৰা কলো কি।
4: হয় হয়, ৰেডিঅ'ৰ নিয়মীয়া শ্ৰোতা আমি সবেই জানো। হয় লহকৰ ডাঙৰীয়া, আজি কোনটো গান শুনিব বিচাৰিব?
3: মই চোলের গান, চোলের একটা বিশেষ কথার কারণে ভাল লাগে যে রমেশ সিপি বা শালীন যাবে দেখুন যেতিয়া টিমটুক মাতিছিল চোলের কারণে, অমিতাভর গাত জ্বর আছিল 102, তথাপি আইছে। এইখন ডাঙর সিনেমা হব, অমিতাভ আছিল, অমিতাভ নলব বলে ভাবিছিল যে তথাপি আহিল। তারপর এই যেতে হেৰি আমজাদ খান, আমজাদ খানের যে সাদা মারা স্টাইল টু শিকাওতে 40 বার শিকায়ও ঠিক করব নারিল, ক্যানসেলে করে
4: হয়
3: শালীন জামেন রতে ক্যানসেল করে, কিন্তু রমেশ সিপি চ্যালেন যে এইবার এখতক দি। হয়
4: হয়
3: গান ভাল লাগে মই চোল এখন।
4: হয়
3: হয়, চোলের বিখ্যাত আরো বহু কাহিনী আছে, কেতিয়াবা কম। কেইজনমান বন্ধুর নাম কো, বঙ্কিম দাস, হাজেরা বেগম, রূপালী কলিতা, মাইনা দাস, মানক আর লক্ষ্য সহরিয়া, লগতে মোর প্রিয় বন্ধু আনন্দ গন্ধিয়া।
4: হয় হয়, এখন বিখ্যাত ছবি আৰু সেই ছবিখনৰ কাহিনীটো আপোনাৰ মুখেৰে শুনি বৰ ভাল লাগিল। বহু কাহিনী আছে, পাছলৈ শুনিম। আৰু এতিয়া
3: আপোনাৰ
4: একদম নিশ্চয় আমিও শুনিম। আৰু এতিয়া গীতটি শুনাইছোঁ।

0: সদায় ফোন করেছিল বটল গোর্ডর কেটামান ভেরাইটি কথা সুদিছিল,
1: পানিলার কথা,
0: পানিলার কথা সুদিছিল। তো আমার যে হারুনা বলে ভেরাইটি আছে, কাবেরী কোম্পানির কিছু আমার নামধারী বলে সিট আছে, সেইখিন অকরা বাহার আছে, কিছু পোষার নবীন পোষা আছে, গতিহে ভেরাইটি খিনি
1: স্থানীয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের সাথে যোগাযোগ
0: করে আর গলে মানে ওসর দোকানতো ধুনিয়া ভাল দোকানত যাব লাগে,
1: আমার বিশ্বাসযোগ্য
0: বিশ্বাসযোগ্য যত আমার লাইসেন্স হোল্ডার আছে, লাইসেন্স হোল্ডার দোকান দিয়া আছে, তাতে গিয়ে সুদিলে এই ভাল ভেরাইটি পাব। আর এফ ওয়ান ভেরাইটি ক্ষেত্রে এফ ওয়ান ভেরাইটি আজিকালি ম্যাক্সিমাম ইউজ করে প্রোডাকশন তো ভাল, এই আপনি ইউজ করবো পারে। আর লোকাল ভেরাইটি থাকলে ভাল, লোকাল ভেরাইটি থাকলে ঘর রখা লোকাল ভেরাইটি করব পারে এই ক্ষেত্রে। আর ধানের ক্ষেত্রে যদি মজা খাওয়া পোক কলে এই ক্ষেত্রে ধর আমার ক্লোপাইরিফস আমার ইউজ করবো পারে, যদিও আজিকালি ক্লোপাইরিফসটো অকান বেন্ড হয়েছে, স্টিল আমার লেমডা সাইহেলোথিন বলে এটা আছে, লেমডা সাইহেলোথিন সেই আপনার 1.5 ml পার লিটার পানিত মিহলাই পেলে যদি বেশিকে হয়েছে, ইকোনমিক থ্রেশহোল্ডটো যদি লিমিট পাওয়া পাওয়া হয়েছে ইউজ করবো পারে। আর নহলে কি করবো লাগে, এই মজা খসা কুকুর ক্ষেত্রে সদায় হেয়ার মাঝে মাঝে বাঁহ বাঁহ মানে
1: বাঁহ
0: চড়াই মানে খাই খুব ভাল পায়, সেইটো চড়াই খেলে আইটিকে দিয়ে সেইটা করবো পারে, সেইখানে অকান ব্যবস্থা
1: চড়াই বহিব পড়া ব্যবস্থা তাহলে সেই পোকবিলাক খাই
0: পোকবিলাক খাই পেলে
1: চড়াই সহায় করবো। গতিকে আমার অনুষ্ঠান সামরিবর হল, আমি শেষত আজির অনুষ্ঠানের শেষত আমি এইটুকু বুঝিলো যে রবি খেতির প্রস্তুতি চলাবলে হলে নিজের বজার অকান অধ্যয়ন করব আর মাতিদরাও অধ্যয়ন করব আর বজার আর মাতির সাথে সম্পর্কটা যদি এবার বুঝি উঠে ব্যবসায়িক লাভের দিকেই আগবাড়ি পাব। আর পঞ্চাতে রাসায়নিক কীটনাশক বা রাসায়নিক সারের আশ্রিত হওয়াতকৈ জৈবিক পদ্ধতিরে যদি আগবাড়ে লাহে লাহে তেতিয়াহলে মানুষের স্বাস্থ্যের কারণেও ভাল, আমার পরিবেশের কারণেও ভাল, আর খেতিদরার যা উৎপন্ন হব সেই উৎপাদনের বজার মূল্য বেশিকে লাভ করবো। গতিকে আর স্থানীয়ভাবে সহায় করবলে বিভিন্ন কৃষি উন্নয়ন বিষয় আর কৃষি বিজ্ঞান কেন্দ্র সমূহ আছে, সেই ধরনের যদি যদি আগবাড়ে তেতিয়াহলে
0: উপকৃত হব।
1: হয় খুব চমুকে
0: তার চমুকে গলো, তার প্রত্যেকজন উদ্যান শস্য খেতি করবো যিজনে আহে ঘর এখন এখন ভার্মি বেড বনাব লাগে, ভার্মি কম্পোস্ট
1: হয়
0: কেঁচুহার
1: হয়,
0: কেঁচুহারটো আজিকালি কিনার দরকার নাই, তেওঁলোকে ঘরতে বনাব, ঘরের যা পেলনীয়া জাবর জোথর আছে প্লাস্টিক আর বাঁহ পাত বাদ দিয়ে পেলায় যা পেলনীয়া আছে কেঁচুহার নিজে বনাও, কেঁচুহার দিয়ে গোটেই মানে উদ্যান শস্য খেতিখিনি আরম্ভ করব লাগে, সেটা একদম সবতো ভাল বস্তু।
1: ধন্যবাদ জানাইছো শিরোমণি ফুকন আর নিপমজ্যোতি দত্ত, আপনাদের এইখানে সময় দিলে আর আমার আকাশবাণী গুয়াহাটির সমান্তরালভাবে যোরহাট ডিফু নগাঁও আর তেজপুরের শ্রোতাসল আমি ধন্যবাদ জ্ঞাপন করছো। আজি কৃষকবাণী এয়া প্রচার করা হল ভারত সরকারের কৃষি আর কৃষক মন্ত্রালয়ের সৌজন্যত। আজির কৃষকবাণী অনুষ্ঠান আমি ইমানতে সামরিছো আর আমার মূল স্টুডিওলৈ উভতি গৈছো।

0: জরুরীকালীন পরিস্থিতি এনে সময়ত লওয়া একটা বুদ্ধিমানের সিদ্ধান্ত আপনার যিকোনো অসুবিধা সহজেই অতিক্রম করাত সহায় করে।
1: মন্নাপুরম ফাইনান্সিয়ালও আহিছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। আপনি মাহেকীয়া কিস্তির জড়িয়ে সুদ পরিশোধ করবেন, ইয়ার ফলত আপনার বিত্তীয় পরিকল্পনা আরো অধিক স্মার্ট হয়ে পড়ব।
0: অধিক জানিবৰ বাবে আপনার নিকটবর্তী মন্নাপুরম ফাইনান্সর শাখাত যোগাযোগ করক বা আমার টোল ফ্রি নম্বর 1800-420-2233 কল করক।
2: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু বৃন্দগান পল ৰবছন ৰচিত মূল গীতৰ অসমীয়া ভাঙনি আৰু প্ৰযোজনা হেমেন হাজৰিকাৰ।

রোহিণ্যা গর্ভে স্থাপয়ামাস, সয়েব পশ্চাৎ বলরাম ইতি নাম্না খ্যাতবভুব, দেবৈক্যা সপ্তম গর্ভ বিনষ্ট ইতি রটনা সঞ্চারিতা, অষ্টম গর্ভস্য জন্ম রজন্যাং ভগবান বিষ্ণু বসুদেব সমক্ষম আবির্ভূয়, দেবকী গর্ভজাতং পুত্রং নন্দগৃহে সংস্থাপ্য সদ্যজাতাং যশোদাকন্যাং দেবকী শয্যায়াম সংস্থাপয় ইতি নির্দিদেশ। নিশিথ যামিন্যাং ভাদ্রকৃষ্ণাষ্টম্যাং তিথো ভগবতঃ অলৌকিক প্রভাবাৎ কৌশলেন কারাগারত নির্গত্য নন্দগৃহে দেবকী নন্দনং সংস্থাপ্য যশোদাকন্যামানীয় বসুদেব দেবকী শয্যা পার্শ্বে স্থাপয়ামাস। দেবকী কন্যামেকাং প্রসূতবতী ইতি অবগত্য তত্র গত্বা কন্যাং গৃহীত্বা যাবৎ কংস শীলায়াম ঘাতয়িতুম উপচক্রমে তদৈব সা আকাশম উৎক্ষিপ্তা সতি অহং যোগমায়া জাতস্তি হন্তা শনৈ শনৈ বর্ধতে চ ইত্যবিধায় নভস্যন্তর্দধৌ। বসুদেব বলরামং চ নন্দালয়ে সম্প্রেষ্য উভয় একত্র শিক্ষায়া ব্যবস্থাং চকার। কংসস্তু হন্ত্রি সন্ধানং দুষ্করমিতি নিশ্চিত্য মথুরাগতান সর্বান শিশুন হন্তুম আদিদেশ, পূতনাং সম্প্রেষ্য বহুন শিশুন ঘাতয়ামাস। পূতনায়া বিষাক্তং স্তন্যং পিত্বা বহবহ শিশবহ মৃতবন্তঃ। কৃষ্ণস্তু তস্যা স্তন্যপানেন এব তাং নিজঘান। এতেন কৃষ্ণ এব কংসহন্তা ভবিতেতি প্রকাশঙ্গতঃ, তত কৃষ্ণং হন্তুং স বহুধা চেষ্টাঞ্চকার। কংস নিয়োজিত বক অরিষ্টাদি দানবাস্তু কৃষ্ণহস্তেন বিনাশঙ্গতঃ। কংসস্তু কপটবধার্থং ধনুর্যজ্ঞে মথুরায়াম আগন্তুং কৃষ্ণ বলরামং চ অকুরং প্রেষয়িত্বা আমন্ত্রয়ামাস। বলরাম কৃষ্ণ মথুরাং প্রাপ্য ক্রীড়াশ্চেত্রস্য প্রবেশদারগতং কংসস্থাপিতং হস্তিনং নিহত্য মল্লযোদ্ধারং ঘাতবন্ত। ততঃ দৌ ভ্রাতরৌ কংসস্য রক্ষিপুরুষান নিঘাত্য কংসং যমসদনং প্রেষিতবন্ত। উগ্রসেনং চ কারাগারত বিমুচ্য কৃষ্ণ মথুরা সিংহাসনে পুনঃস্থাপয়ামাস। তত বেদজ্ঞস্য সান্দীপনিমুনে সকাশং কৃষ্ণং শাস্ত্র জ্ঞানার্থং প্রেষিতঃ। তত্রৈব সমুদ্রচরং দৈত্যং পঞ্চজন্যং হত্বা অবাপ অসৌ শঙ্খং পাঞ্চজন্যম। বিদর্ভ রাজকন্যাং তদ অনুরাগিনীং রুক্মিণীং স্বয়ংবর সভাতঃ কৃষ্ণ অপরিত্য ভার্যাং চকার। দ্বারকায়াম জাম্বুবতী সত্যভামা কালিন্দী লক্ষণা চেতি অপরা প্রধানা পত্ন আসন। অন্যাওপি শতাধিক ষোড়শ সহস্রাণি স্থিতা ইতি শ্রীভাগবতম। অস্য পত্ন গোলোকে বৃন্দাবনে চ শ্রীরাধা বৈকুণ্ঠে লক্ষ্মী ইত্যাদা স্থিতা ইতি ব্রহ্মবৈবর্তম। কৃষ্ণস্য পরামর্শতঃ এব ভীমেন ঘাতিত মথুরাধিপতি জরাসন্ধ। যুধিষ্ঠিরেন অনুষ্ঠীয়মানে রাজস্বয়জ্ঞে কৃষ্ণনিন্দাং ক্রিয়মাণস্য শিশুপালস্য সুদর্শনচক্রেণ অসৌ শিরশ্চিচ্ছেদ। দ্রৌপদ্যাং বস্ত্রহরণলজ্জাতঃ তাং কৃষ্ণ এব ররক্ষেতি কিল শ্রুয়তে। কৃষ্ণ কুরুক্ষেত্রযুদ্ধে পাণ্ডবপক্ষং সমর্থয়ামাস। দদৌ চ দুর্যোধনং দুর্ধশাং নারায়ণী সেনাম। অসৌ চ অর্জুনস্য সারথ্যং জগ্রাহ। কুরুক্ষেত্রযুদ্ধাৎ প্রাক পাণ্ডবানাম অনুরোধাৎ কৃষ্ণ নিষ্ফলং শান্তিদোত্তম অকরোৎ। যুদ্ধারম্ভকালে অর্জুনং প্রতি শ্রীকৃষ্ণস্য উপদেশ শ্রীমদ্ভগবদ্গীতেতি আখ্যায়তে। অস্য অবতারা হি অসংখ্যা তত্র যুগাবতারাশ্চত্তারা, যথা ক্রীতে শুক্ল।

0: চতুর্বাহু জটিল বলকলাম্বর কৃষ্ণ জিন পবিতাক্ষান বিভ্রদণ্ডং কমণ্ডলুম ত্রেতায়াম রক্তবর্ণ অসৌ চতুর্বাহু ত্রিমেখলহ হিরণ্য কেশস্রজ্জাত্মা শ্রুক্শ্রুবাদ্যুপলক্ষণ দাপড়ে ভগবান শ্যাম পিতবাসা নিয়ায়ুধ শ্রীবৎসাদিভিঙ্কুশ্চ লক্ষণৈ উপলক্ষিত অস্য গদা কৌমদকী খড়গনন্দক ধনুষ্রাঙ্গং শঙ্খ পাঞ্চজন্যং চক্রং সুদর্শন মণি কৌস্তুভ বাহন গরুর রথস্য অশ্বা শৈব্য সুগ্রীব মেঘ বাহন পুষ্করা ইতি শ্রীভাগবতম অস্য কল্পাবতারা দশ যথা মৎস্য কূর্ম বরাহ নৃসিংহ বামন পরশুরাম রাম কৃষ্ণ বুদ্ধ কল্কি ইতি তস্য গুণা চতুর্ষষ্টি যথা সর্বলক্ষণান্বিত রুচির তেজসায়ুক্ত বলিয়ান বয়সান্বিত বিদগ্ধ ধৃতিমান শরণাগত পালক ইত্যাদয় নমো বাসুদেবায় দেবকীনন্দনায় দুর্জননাশকায় সজ্জনরক্ষকায় কৃষ্ণায় পরমাত্মনি নম বিশ্বরূপায় বিশ্বস্থিতন্তহেতবে বিশ্বেশ্বরায় বিশ্বায় গোবিন্দায় নমো নমো নম বিজ্ঞানরূপায় পরমানন্দরূপিণে কৃষ্ণায় গোপীনাথায় গোবিন্দায় নমো নমঃ ইতি শাম।
1: সংস্কৃত সাহিত্যে কৃষ্ণ ডক্টর মুক্তা বিশ্বাসর সংস্কৃত কথিকাটি শুনিলে। সংস্কৃত কথিকার অনুষ্ঠানটির ইমানতে অন্ত পড়িল।
2: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। আমাৰ অনুষ্ঠান প্ৰচাৰিত হৈছে FM বেণ্ডৰ 101.6 মেগাহাৰ্জত আৰু মিডিয়াম ৱেভৰ 411.5 মিটাৰত কিলোহাৰ্জ 729। নিউজ অন AIR মোবাইল এপতো আমাৰ অনুষ্ঠান শুনিব পাৰে। পূবালীৰ সুৰ আজিৰ অনুষ্ঠানত আগবঢ়াইছোঁ নৰেন্দ্ৰ ফাংচু আৰু তেওঁৰ সংগীসকলৰ কণ্ঠৰ কাৰ্বি গীত।

0: ভয়াবহ উদ্ভিদ হিসাবে পরিগণিত হয়েছে। আমার অসম রাজ্যর তেনে কিছুমান আগ্রাসী উদ্ভিদ হল জার্মানী বন, মাইকেনিয়া মাইক্রেন্থা, লেন্টেনা ক্যামেরা যেটু গু ফুল বলে কলো, পার্থেনিয়াম হিস্টেরোফোরাস কংগ্রেস গ্রাস বলে কয়, আইপোমিয়া কার্নিয়া যেটু অজাতি কলমো, কলমোর পাতর দরে কিন্তু থিও আর গরজপা, তাছাড়া মাইমোসার বিভিন্ন লাজুকী লতার বিভিন্ন প্রজাতিবুর যেনে মাইমোসা ইনভিসা, মাইমোসা আরভেন্স, তারপিছত মেটেকা ইকোনিয়া ক্রিপেসিপেস
1: আদি যথেষ্ট বাড়ি,
0: সেইবিলাক ট্রপিক্যাল আমেরিকা, মেটেকাটো অবশ্যই সাউথ আমেরিকার পর আহা।
1: মেটেকার কথা কোতে মোর মনলে আইছে মেটেকাটো ভারতবর্ষত কেনেদরে আহিলে?
0: হয় হয়, এটা একটা মনোগ্রাহী কথা। পানি ধোয়া যেটু আমি পানি মেটেকা হল দক্ষিণ আমেরিকার পর আহা, সেইটো দক্ষিণ আমেরিকার স্থানীয় উদ্ভিদ। 1896 চন মানত ব্রিটিশ শাসনকালত ভাইসরয় যে তেতিয়া লর্ড কার্জনের পত্নী লেডি কার্জনে তেওঁৰ প্রিয় ফুল বলে মেটেকা আছিলে, তেওঁৰ প্রিয় ফুল মেটেকা ব্রাজিলর পৰা, সুদূর ব্রাজিলর পৰা আনি বঙ্গদেশর পুখুরী এটিত রোপণ করেছিলেন। ভাল পায় যেহেতু এনে ফুলপা ধুনিয়াও, কিন্তু বেগুনিয়া বরণের। এইদরে কালক্রমত ই বর্তমানের আগ্রাসী রূপ ধারণ করেছে, তা তো আমি দেখিয়ে আছো বারো।
1: হয়, পরিবেশের উপর আগ্রাসী উদ্ভিদবর কেনে ধরনের প্রভাব বিস্তার করে ইহতে অকমান আভাস দিয়কসুন।
0: হয় হয়, আগ্রাসী উদ্ভিদবর যেহেতু এটা অঞ্চলের অস্থানীয়, মানে আমার স্থানীয় নহয়, সেইবিলাক এক্সোটিক বা নন নেটিভ, অস্থানীয় আর অতি দ্রুত গতিত বিস্তারিত হয়, সে এইবুরে পরিবেশ পরিস্থিতির উপর যথেষ্ট প্রভাব পেলায়, কুপ্রভাবে কব পারি। যেনে মই মানে আগ্রাসীবিলাকর কথা কৈছো, এনে বহিরাগত বা যিবিলাক বাহিরৰ পৰা আহা অস্থানীয় বিলাক কিছুমান তো ভাল ভালে, যিবিলাক আমি সুন্দর সুন্দর ফুলর যে লবাগত বাইদেউ উল্লেখ করিলে, মই যিবিলাক আগ্রাসী ধরনের সেইবিলাকর কথাই কব খুজিছো, সেইবিলাকে যথেষ্ট পরিবেশের উপর
1: প্রভাব
0: পেলায়। হয়, যেনে ধরক স্থানীয় উদ্ভিদের প্রজাতির সংখ্যা হ্রাস করব পারে, এটি ভয়াবহ কথা, এটি হওয়াটো এটি চিন্তনীয় কথা। অতি দ্রুতগতিত বৃদ্ধি তথা বংশবৃদ্ধি ঘটার বাবে এইবিলাক যেবিলাক আগ্রাসী উদ্ভিদের করার কথা কলো, সেই আগ্রাসী উদ্ভিদবুরে সেই স্থানের থলুয়া উদ্ভিদবিলাকক দমন করে রাখে, বৃদ্ধিত মানে বাধা দিয়ে, আর বহু ক্ষেত্রত সেইবোৰৰ স্থান দখল করে পেলায়, হে স্থানীয় প্রজাতির সংখ্যা কমিব পারে বা কমি যায়। দ্বিতীয়তে মই কম জীব বিচিত্রতার কথা, জীব বিচিত্রতার হ্রাস হল এটি গুরুত্বপূর্ণ দিক। স্থানীয় উদ্ভিদ সমষ্টির স্থান দখল করা হেতুকে এই আমার যেবিলাক প্রজাতির বিচিত্রতা, জিনীয় বিচিত্রতা, তারপর উদ্ভিদ সম্প্রদায়ের যে বিচিত্রতা, একটা জায়গা বিভিন্ন ধরনের প্রজাতির যে উপস্থিতি, তাকে আমি উদ্ভিদ সম্প্রদায়ের বিচিত্রতা বলে কোম, সেই আদির হ্রাস হওয়াটো স্বাভাবিক। একে ধরনের উদ্ভিদে সেই জায়গাটা দখল করে পেলায়, ফলত তাত যেবিলাক বিচিত্র ধরনের প্রজাতিবিলাক আছিল সেইবিলাক হেরাই গল, তাত কেবল এটা গছেই মানে গোটে আক্রমণ করে বিস্তৃতি লাভ করে। হয়, তাছাড়া মাটির গুণাগুণের পরিবর্তনের কথা কৈছো, আগ্রাসী উদ্ভিদবর গজা স্থানত নিজে নিজে থিতাপি লই সেই স্থানের মাটির গুণাগুণের পরিবর্তন সাধিব করে, এইদরে নিজের ভাবে উপযুক্ত পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করে থলুয়া উদ্ভিদক বাধা প্রদান করে। এইবর অত্যন্ত বৃদ্ধিয়ে মাটির ভৌতিক, গাঠনিক, রাসায়নিক গঠনের পরিবর্তনের উপরও নিজে কিছু বিপাকীয় মানে গৌণ পদার্থ এরি দিয়ে মাটিত, সেইবিলাকর দ্বারা মাটির অনুজীবর উপস্থিতির কুপ্রভাব পেলায়। জীব জন্তুর উপর প্রভাবের কথায় অল্প কম, আগ্রাসী উদ্ভিদ সমূহে থলুয়া উদ্ভিদ সম্প্রদায়ক বৃদ্ধি বিকাশ বা উপস্থিতিত বাধা প্রদান করে, হে স্থানীয় উদ্ভিদ আর প্রাণীবর খাদ্য, আশ্রয়, প্রজনন আদির উপর যথেষ্ট কুপ্রভাব পড়ে।
1: হয়,
0: উদাহরণস্বরূপে কাজিরঙাত হওয়া লাজুকী লতার প্রজাতি কিছুমান যেনে মাইমোসা পুডিকা, মাইমোসা ইনভিসা, মাইমোসা আরভেন্স আদির অতিরিক্ত দখলের বাবে ঘাহর প্রজাতিবর সেই স্থানত গজিব নয়, আমি তো জানো কাজিরঙাত বেশিরভাগ তৃণ ভোজী উদ্ভিদবিলাক আছে, গতি ঘাবিলা সুন্দরকে গজাটো অত্যন্ত দরকারি কথা। এই যে এইবিলাক যেবিলাক কলো
1: খাদ্যর
0: অভাব হব, হয় এতিয়া দেখা গৈছে যে মাইমোসা যেটু লাজুকী লতা আমি যে কোম, তার বিভিন্ন প্রজাতিবিলাক বিভিন্ন স্থানের পর আহি এতিয়া দখল করেছে জায়গাবিলাক, এইবিলাক হওয়ার কারণে কি হয় তাত ঘা বনখিনি গজিব নয়, যেখিনি হয়তো
1: আমার বিস্তৃতি
0: লাভ করে গোটেই এলাকাটোয় মানে দখল করে পেলায়, ঘা বন সে অভয়ারণ্য তৃণভোজী জীব জন্তুর কারণে খাদ্যর উৎস কমি যার এটা থল আছে, আছে মানে ঘা বনের স্থান বেলেগে গ্রহণ করে, কারণে তৃণ

বিভ্রাট ছবির এটি গীতত ইয়া ঋতুপর্ণ শর্মা, মঞ্জুরী বৰুৱা, মন্দিরা শর্মা আৰু ভাৰতী পাঠক।